বলেছে পুলিশ মারি কি রে, দেবেশ্বর মারি কি রে, শ্রীদীপ নারায়ণ ভগবান কি রে, শ্রী স্বয়ং মাতা কৃষ্ণ ভগবান কি রে, বিশ্বগুরু মহামন্ডল মহেশ্বর জি গুরুদেব কি জয়।